নাই আকাশবাণী ইটানগর ডিব্রুগড় মিডিয়াম ওয়েব সিপা সিসিপসি চুমসি মিটার হো পা চি চিপ হা কিলো হার্স মাই মু চালাং খাম তাই খামতি হক মাহ মনে ওয়ান আঙ্কা লংনি পি তাই সংহিং পা সাউটু নাই ইনা জি পি মু সংহিং সাউহু নুন জুন নাই সাউসাম ওয়ান প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু মেনাই ইয়ানফাই খাম নিয়াতি রাষ্ট্রপতি ভবন নিউ দিল্লি মাই ফংপিন মা সেকেন্ড সিভিল ইনভেস্টিচার সেরিমোনি মাই পদ্ম অ্যাওয়ার্ড সংহিং সাহু নাই তাক হমা তামফুং টংমং পদ্ম অ্যাওয়ার্ড নাই কচম হুসিপ হা নম হো ন হুসিপ হা মাই সং আনাই কচম পদ্ম বিভূষণ চিত আনাই কচম পদ্ম ভূষণ খনসম হাসিপ হু আনাই কচম পদ্মশ্রী নম হো টেনিস লিজেন্ড হিকচি বিজে অমৃতরাজ অ্যাক্টর মামুটি প্লেব্যাক সিঙ্গার হিকচি অলকা ইয়াকনিক খানসম ক্রিকেটার রোহিত শর্মা হিকচি নেখাউমাই পদ্ম অ্যাওয়ার্ড নাই লুকমু প্রেসিডেন্ট তাক হায় মিনিস্টার কান লংলেম হেলথ হিকচি বয়ুরাম বাগে মঙ্গা ওয়ান তারাঙ্গানা মাই স্টেট টেলি রেডিওলজি হব লুইকুপ্তং রেডিওলজি ইনফরমেশন সিস্টেম খানসাম পিকচার আর্চিভিং এন্ড কমিউনিকেশন সিস্টেম মেডিকেল টামো রিভার ইনস্টিটিউট অফ হেলথ এন্ড মেডিকেল সায়েন্স নাহলগন মাই পুট হো কনহা নাম হো ন্যাশনাল সিকিউরিটি এডভাইজার হিকচি অজিত ডোভাল তং চাইনিজ ফরেন মিনিস্টার হিকচি ওয়াং ই খাম পং লোয় বাইলেটারাল এনগেজমেন্ট মাই অফসি পং কং সংবং মাই মুন খাম কনকা খাম নাই মুপিন মা সিপহো ব্রিক্স ন্যাশনাল সিকিউরিটি এডভাইজার মিটিং নিউ দিল্লি মাই খাম নাই তং তাম কন মা কা নাম হো মং দোহা মাই ইন্ডিয়ান এম্বাসি খাউ লোখাই মা ফং পিন রাস লাফন ইনসিডেন্ট ওয়ান আনপন কা ওয়ান তানাঙ্গানুই ফাই খাম মাই কুন মং হাউ ইন্ডিয়ান শিপ সং কু লুটাই হাই কা নাই সি ইন্ডিয়ান এম্বাসি মানচৌ কুন আনটু লুটাই হাই কা নাখাউ মাই তং তাওয়ানি হুই আকিউ কান হাই কা নাম হো মানে লাই তি মং অরুণাচল প্রদেশ হাউ মাই ফাথে ফানং খনসাম ফুনলুং তক টু হ্যাংলুং মাইয়াও এম সি আই ইটানগর খাউ লোখাইমা অরেঞ্জ এলার্ট জেরা পাপম্পারে ইসিয়াং খানসাম লোয়ার দিবং ভ্যালি জেরা নেখাউমাই তাক ইয়াং মাইয়াও ফং পিন মা ফিফা ওয়ার্ল্ড কাপ সংহিং সাহু মাই মানে মং আর্জেরিয়া লুকমং জর্ডান খাউ লুক সং সেন ন গ্রুপ জে মাই পি কনকা খানসাম মং নরওয়ে খাউ লুকমং সিনেগাল লুক সাম সেন মাই পি কনকা মাই মং আর্জেন্টিনা খাউ লুকমং অস্ট্রেলিয়া খাউ লুক সং সেন মাই পি কনকা নাম হো খানসাম চাহং মানে কৌখাম তু খাই নাম হো মেনে মু উই খাম মাই লুকনং চানাওয়া মানচি মাই হানে তোম তিখা

0: মই আছো, মোৰ মিছেছ আছে আৰু এটা ল'ৰা এটা ছোৱালী, আমি চাৰিজন আছো।
1: ঠিক আছে, আপুনিতো ৰেডিঅ'ত কাম কৰা কিমান বছৰমান হ'ল? আপোনাকতো আগৰ দিনৰ পৰাই শুনি আহিছো।
0: হয় হয় হয়, এইটো আগষ্ট 30-তে মোৰ 30 বছৰ হৈ যাব ৰেডিঅ'তে কাম কৰা।
1: মইতো 2003 চনৰ পৰাই শুনি অহা ইটানগৰ কেন্দ্ৰ।
0: আচ্ছা, আৰে বা, আৰু কি কি প্ৰগ্ৰাম শুনে আপুনি? অকলে গানৰ প্ৰগ্ৰাম শুনে নে বেলেগ প্ৰগ্ৰামো শুনে?
1: কিছুমান কৰোণা কালত কিবা মইতো আজিকালিতো কিবা হৈ গ'ল, মোৰ ৰেডিঅ'খন বেয়া হৈ আছে, তাৰ কাৰণে মিডিয়ামৰ প্ৰচাৰিত হোৱা অনুষ্ঠানবিলাক বেছিকৈ শুনা নাপাওঁ।
0: কৰোণা
1: সময়ত যিটো প্ৰচাৰিত হৈ থাকে গুড মৰ্ণিং ইটানগৰ কিবা কিবি,
0: মৰ্ণিং
1: এণ্টাৰটেইনমেণ্ট, এইবিলাক শুনো,
0: আৰু
1: ফিল্মী গপচপ, আৰু এইবিলাক ৰেডিঅ' অন ডিমাণ্ডতো সদায় মেছেজ কৰি থাকো, গান শুনি থাকো।
0: বা বহুতখিনি প্ৰগ্ৰাম শুনি দেখোন আপুনি, ভাল লাগিছে দেই।
1: আৰু ফিল্মী লেহৰতো কেতিয়াবা কেতিয়াবা SMS দিওঁ আৰু গান শুনো, যে সুৰ সংগম কিবা কিবি বিলাক বহুত ভাল লাগে। আৰু নাই মোৰ সবচে বেষ্ট প্ৰগ্ৰামটো হ'ল হিট অফ
0: 90s। গীত আপ সুনাই অমল জি,
1: তো মেরা পছন্দ কা গানা হোগা দিল পর দেশি হোগা, ইয়ে বালা গানা হ্যাঁ সুনেগা।
0: ওকে জি জি, জরুর সুনায়েঙ্গে।
1: আর মে ইস গানে কো ডেডিকেট করনা চাহতা হুঁ মেরে দোস্ত হ্যায় ভাই কোন মুন্ডা বিমল বসুমতারী
0: জি,
1: রমেশ পাত্র, যতেন্দ্র রংপি, প্রেমজিৎ চক্রবর্তী, অনুপ কুমার পতাচার্যা, আর চুটাপা ভাবি, আর যোগেশ, আর লকেন্দ্র বর্মা, চুনিল ঝা, প্রেম সিং সসদিয়া, কেশরী সিং রাজপুত, আর মঙ্গলাল চান্ডেল, গৌতম রায় বলে, আর বহুত ছাত্রীয় কে লিয়ে
0: নুরি ম্যাম ডেডিকেট করতে বহুত বহুত ধন্যবাদ। তমল জি কল করতে বহুত বহুত ধন্যবাদ, সুনতে হ্যাঁ আপকে পছন্দ কা গানা।